প্রিয় শ্রোতা ভাই বোনগুলো, আগস্ট মাসলা 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বিশ্ব স্তনপান সপ্তাহ পালন করা হয়। ওলা উপলক্ষে আমি কব গিয়ে নিলে এগারো শিশুর গে স্তনপান দায় কেনে করাব লাগে আর এলা টুগুলো মহত্ব এলা বিষয়ে গঠিকা। স্তনপান্ডা পোষক তত্ত্ব আর এন্টিবডি লা এগরা ঠিকঠাক সন্তুলন প্রদান করে আর এগরা সাওয়ারালা পুইলা টিকল রূপে কাম করে। মাওরালা পুইলা দুধ এগরা সাওয়ার গে বাখার বিমার তুরি বাসাবনিকে সাহায্য করে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন আর রোগ নিয়ন্ত্রণ আর রোগ বাধা কেন্দ্র দুই দেও পুইল ছয় মাজা খালি সাওয়াগ লাগে স্তনপান করা নিগে প্রাথমিকতা দেয়। ওলা পরে দুই বছর যে বেশি হলে তাহলে এগরা সাওয়ার গে তা আহার খাওয়া লাগে। এগরা সাওয়ার কারণে স্তনপান্ডা কুতুগুল লাভ হয়। মাওরালা দুধ শিশুল লাগা পোষণ সম্বন্ধী যেটুগুলো দরকারি আছে এগরা মাওরালা দুধ নি উদয় বিভাগ থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ইদ এন্টিবডি থাকা এগরা ভরপুর খাদ্য যদি শিশুর গিয়ে সংক্রমণ হাগনা আর নিউমোনিয়া হানে বিমার তৈরি বাসায়। দীর্ঘকালিক স্বাস্থ্য স্তনপান করালে এগরা সাওরা ডাঙর হলেও আস্থামা চাদরা হওয়া টাইপ 1 ডায়াবেটিস হওয়া তৈরি রক্ষা করে। মস্তিষ্কলা বিকাশ গবেষণা তৈরি পাওয়া যাচ্ছে যে স্তনপান করা সাহলল ব্রেনলে বিকাশ ভালাকে হয় আর বুদ্ধির তাড়াতাড়ি উন্নতি হয়। মাও কারণে লাভ খুব তাড়াতাড়ি ভালা হওয়া। অক্সিটোসিনল স্রাব দ্বারা গর্ভাশয়ের আগে গর্ভাবস্থালা পুইল আকার আবার ফিরে পাওয়া নাকি সাহায্য করে আর প্রসবলা পরে রক্তস্রাব কম হয়। রোগ নিবারণ স্তনপান করালে মাওগুলো কুতুগুলো বিশেষ প্রকারলা ক্যান্সার জিঙ্ক আন্ডাশয় আর স্তন ক্যান্সার টাইপ 2 ডায়াবেটিস ব্লাড প্রেসার তুরি বাসে রাখে সুবিধা আর জুড়াও। স্তনপান করাবগে কোনো তুইয়ের হব না লাগে আর এগরা মাও যদি শিশুরকে সবসময় দুধ খাওয়ায় তাহলে দুই ঝন্লা এগরা ভাবনাত্মক সম্বন্ধ পৈদা হয় যদি মাও আর সাওয়া দুইজনে দুইজনকে বুঝা নিকে সহযোগিতা প্রদান করে। দীর্ঘকালিক লাভ ইউনিসেফ আর বেবি ফ্রেন্ডলি ইউএসএস সংগঠনলা অনুসারে স্তনপান তুরি সামাজিক আর্থিক আর পর্যাবরণ দৃষ্টি তুরি বাখার লাভ আছে। স্তনপান করা সাওয়াগুল স্বাস্থ্যলা দেখা শোনা আর খরচ খুবই কম লাগে আর সবসময় স্তনপান করালে মনগুলো আলাদা খরচ তুরি বেঁচে থাকি পায়। এদাই হলে স্তনপান করালা কুতুগুলো লাভ আর সুবিধা আর মাওগুলো ভিতর নিকে স্তনপান করালা মনোযোগ আর মনোবল লগনতে সাওয়াগুলো সুস্বাস্থ্য বজায় রাখিবগে মাওগুলো প্রথম ভূমিকা ইগল মননি রাখা কারণে এই স্তনপান সপ্তাহ পালন করা হয়। প্রিয় শ্রোতা ভৈমনিগুলো অনুষ্ঠান গাছানিকি আকাশবাণী তোরা কিন্তু থাকুন স্তনপান সপ্তাহ বিষয়ে কথিকা শুনিব পালি। বিশ্ব স্তনপান সপ্তাহ লা উপলক্ষে এবার আকবর মুনিলে শিল্পী পঙ্কজ হাজংলকে গাওয়া স্বরচিত আধুনিক গান কথাটা হলে বিসিডিয়ে বিরাই মই কুমাই জালিত এই সুন্দর আধুনিক গান্ডা

0: এবার অনুষ্ঠান নিয়ে একবার বলি শিল্পী পলে সাজংলা সর্জিত আধুনিক গান, কথাটা হলে হাসি মুখে গোড়াও সংসার।
1: হাসি মুখে গোড়াও সংসার দুকুরিয়াই নহয়, কিন্তু

প্রিয় শ্রোতা ভাই বিগুলো অনুষ্ঠান শেষনেজি আপনি গুলো শুনব পালে শিল্পী গুরু রহন হাজংলা গাওয়া মোলা হসই হপন না মিসই হপন এই সুন্দর আধুনিক গান্ডা এই গান্ডা লগতে অনুষ্ঠান বাঁচালার সময় আজি কেডেটে শেষ হইলি আশা করে আপনি গুলো আজিক এই অনুষ্ঠানটা শুনে ভালো পালি আর ময়ও আজি আপনি গুলিকে আবার আহা মঙ্গলবারে লাগ পালা প্রতিশ্রুতি দিয়ে ইডেটে পিডি নিলি দণ্ডবত।

0: হাওদে আরো খোরসারা সালো কমি বেব গং খোলাচ্ছি ওদে বিলচিৎকদে লাকসা হাজাল ছেদ সিগারেট রং না বনগনক এবার সিগারেট বিড়ি রঙ্গপারংদে ও খোরসে হিসাব নান গলায়া চা আর রংমানোদে মি চাপমানো অফিস ও খাম খাও বা গল্প মতো সিগারেট খুদে নাইগনক ও খরস ছি নাকি নকটংনা দেদ্রাং না বারা চোলা রূপ রূপ ফাটনা মানফ্রুগ নকচম পারিতাবা বুলশিওদে আমফাং নকনি ফাল তিন নখন খাংজাংজাং রকনা মানফ্রুগ নকচম অন্দিবা বিড়ি সিগারেট রঙ্গপারংদে উখোদে জামাঙায়াহা গনিপাও আনসেং বালজকানি গমন ইয়াতে নিষ্কানা সাদা বিড়ি সিগারেট রঙ্গপারংদে খাম কাহানিও রামারি আনিও খাতানিও নেংনক পাতা নে আগান্তকা মঙ্গপনারা সাদা বিড়ি সিগারেট রঙ্গপারংদে ক্যান্সার সানি মানা আলটু বাতা নে রিসার্চ কায়ে নিগপারং আর ক্যান্সার সানি আসেল সানি নিগপারং নকাহা না ক্যান্সার সাকো মানা হাওদে মালারিয়া বা গপন সানি রং ট্রিটমেন্ট রাগতা নিংরাই ট্রিটমেন্ট রায় নামাতনা মাতনাগতা মানজাহা আছে কাসংদে ক্যান্সার হসপিটাল দংখুজা আর সালগ্রো সালারাম জোল গমকন রেকগনাইজ ক্যান্সার হসপিটাল দে গৌহাটিও গেসা সান দংখুয়াইঙা জেনসালো ক্যান্সার সা উন নাকি সানি কেসনি ক্রি অপারেট কানা কেমো উনা রেডিয়েশন উনা নাঙা উনা সকেন ওয়া ট্রিটমেন্ট না নামগপা হসপিটাল জেখাই মুম্বাই চেন্নাই দিল্লি এনে রেয়াংনা নাঙদে লাখনি লাখ থাকা পাইসা বোনা নানগনক আর ওয়া ট্রিটমেন্ট মাতনা জামানোবা সানি নামাত্রংনা মানগনক নে মামং গ্যারেন্টি কানি মানজাওয়া ক্যান্সার সা নাইজা আন্দিবা বিড়ি সিগারেট রঙ্গপারং দংথাং দংথাং সানি রংবা মানবাতা বিড়ি সিগারেট রঙ্গপারং আনথাং থানা সান নামগিজানি রাবা আ ওংজা আন্দিবা ওয়ামানি সেফাঙ্গ দংগপা ওয়ামানি রঙ্গপা ওয়ালখু অপসোগপা মানেরংনাবা নামজা এনে সানডিএ নিয়ানিও নাহা ওয়ানি আসেলসা দাওদে ইন্ডিয়া আসং গমকন অফিস রঙো গাড়ি রঙো দোকান রঙো মানডে বংগপা বিয়াব রঙো বিড়ি সিগারেট রঙানি চাম্পিংানি তাকা তাহা কোসাকো জানাপাগপা মঙ্গনি আসেলানি গমন ইয়াতে নিয়ন নামজা নে নামনাহা বেএন না নামজা আর কোরস পোটনা অন্দিরেন আ বিড়ি সিগারেট রঙ্গপা ওদে ইয়া নামগিজাকবা বিওয়াল গালনা জোথন খানা সকচাওয়ামা বিড়ি সিগারেট রঙানি দন্থং আতনা মামুং সাম দংজা না আওয়াতনা বে বেগপা ওদে নাকি উইল পাওয়ার ওসা ফংসাকা আঙা বিড়ি সিগারেট রঙজাওয়া আনে হোয়াটসঅ্যাপনা মানগপা গিসক ব্লাকবা সকানি দংনা নামছমতা মাইনা মাইবা সানি মানে নাকি ট্রিটমেন্ট রানিছি বিড়ি সিগারেট রঙানি ওয়াতনা দ্রাতা মাতনানা পাতে দে চোল মানমতঙ্গনিয়া বিওয়াল ওয়াতন নামবাতা সিগারেট রঙানিছি নাংক মখম চা বাতাতানি উই বাতাতানিও ব্লাক পাতানি আনসিং বাতানি রাবানি ওজা পাতেসে ওয়াচি নাকনা যা আমানো না কাসনে কাসনে অংশিয়ানি রাবা আন্দিদে খরস পোটনানি আর সা দানি মানে দুক সকমাওনা সকনা সখাঙান বিড়ি সিগারেট রঙ্গপারং সেগনাং ওয়াতন নামবাতা এনে মক্রাগাতানি রাবা ইয়া আগানানি বোনাতা বিড়ি সিগারেট নাক গমাত চাচিনা অন্দিবা বিড়ি সিগারেট না গমাত সাবো
1: নসিমাং বিড়ি সিগারেট বা থাকমাকু রঙানি নামগিজানি গমন আগানানি খোনাসোনা মানাহা দুদক সানি জাপমানো নসিমাং মগমন প্রোগ্রাম খোনাসোনা মানগেন ইয়ান আকাশবাণী থুরা।